0: পায় সেই বিষয়গুলো নিয়ে করছেন, যে আমরা এই মানুষগুলোর কাছে কতটা ঋণী।
1: এদিকে গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে উত্তর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন আরালে খান নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং দেশে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ও সংলগ্ন এলাকা সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এছাড়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ও ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের একটি প্রতিনিধি দল গতকাল বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। রাষ্ট্রপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সম্প্রদায়গুলোর প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠনের পরামর্শ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনই আগামী মাসের 9 তারিখ শুরু হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। ওই দিন বেলা 3:30 সংসদের বৈঠক বসবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় সক্রিয় ও পুনরুজ্জীবিত করতে নেপালের সহযোগিতা চেয়েছেন। গতকাল সচিবালয়ে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী মন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহযোগিতা চান। দুই দেশের বাণিজ্য সম্ভাবনার কথা তুলে ধরে ড. আব্দুল মঈন খান আঞ্চলিক ও দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য বৃদ্ধির অনুরোধ জানান। রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নেপালের সম্প্রতি সংঘটিত ভয়াবহ বন্যার চিত্র তুলে ধরে জানান, বন্যা দুর্গত এলাকাগুলোকে পুনর্নির্মাণের জন্য প্রায় $5 বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। এ প্রেক্ষাপটে তিনি বাংলাদেশের সার্বিক সহযোগিতার আহ্বান জানান। জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, বাংলাদেশ যেকোনো প্রয়োজনে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করবে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি নিয়ে বাজারে কারসাজি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা ধর্মঘটের মাধ্যমে জনগণকে জিম্মি করার চেষ্টা করা হলে সরকার তা কঠোরভাবে মোকাবেলা করবে। তিনি গতকাল সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান। মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশের বাজারে এলপিজি সরবরাহ ও মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছে বলেও জানান তিনি।
2: পৃথিবীর সব জায়গায় জ্বালানি নিয়ে সংকটের মধ্যে দিয়ে চলছে এবং প্রাইস এর কোন ঠিক ঠিকানা নেই, প্রাইস ওঠানামা করছে, সস্তা করছে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে যেন ভোক্তা পর্যায়ে স্বর্ণীয় পর্যায়ে মূল্য রাখা যায়, সেই সঙ্গে আলোচনা করছি। আমরা বিআরসি কে বলে দিয়েছি যে উনি বললেন যে এই মুহূর্তে এরকম একটা অবস্থার মধ্যে যদি কেউ ধর্মঘট করার চেষ্টা করে আমাদের 1956 সালে আইন আছে, আমরা সেই আইন প্রয়োগ করবো।
1: সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও উপস্থিত ছিলেন। তিনি ডিলার পর্যায়ে ধর্মঘটের হুমকির বিষয়ে সতর্ক করে বলেন, এলপিজির সঙ্গে দেশের লাখ লাখ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা জড়িত, ফলে এর সরবরাহে বিঘ্ন ঘটলে সাধারণ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে, সরকার কোনোভাবেই এমন পরিস্থিতি মেনে নেবে না। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সরকার ব্যবসায়ীদের যৌক্তিক সমস্যাগুলোর সমাধানে কাজ করতে প্রস্তুত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, ডিজিটাল অপরাধ প্রতিরোধ ও দমনে সারাদেশে কেন্দ্র, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি গতকাল চট্টগ্রামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের নবনির্মিত সাইবার পুলিশ সেন্টার ভবন ও ডিজিটাল ফরেন্সিক পরীক্ষাগার উদ্বোধনকালে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল জগতের অপরাধ প্রতিরোধ ও দমনে ডিজিটাল ফরেন্সিক ল্যাবের কোন বিকল্প নেই। তিনি বলেন, অপরাধের ধরন পরিবর্তিত হওয়ায় যুগের ও সময়ের প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সালাউদ্দিন আহমদ আরও বলেন, অপরাধ দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
3: আমরা অপরাধীদের দমন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেব, আর পুলিশ গ্রেপ্তার করতে গেলে কেউ যদি সহায়তা দিয়ে থাকে আসামিকে, সেই ক্ষেত্রে আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব যদি আপনারা তথ্য দেন। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের অপারেশন ক্লিন হার্ট করার মতো কোন পরিকল্পনা নাই।
1: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের

0: খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
1: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মহসিন মিয়া। চ্যালেঞ্জ কাটিয়ে আবারও চাঙ্গা হয়ে উঠছে দেশের অর্থনীতির চাকা। চলতি বছরের গত আট মাসে প্রবাসে কর্মসংস্থান হয়েছে 4 লাখেরও বেশি বাংলাদেশি কর্মীর। একই সময় প্রবাসী আয়ের প্রবাহে অর্জিত হয়েছে নতুন রেকর্ড। দেশে এসেছে প্রায় 26 বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স। জনশক্তি রপ্তানি এর ঊর্ধ্বমুখী গতি আর রেমিটেন্সের সুবাতাসে বৈদেশিক মুদ্রা রিজার্ভে তৈরি হয়েছে স্বস্তি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দেশের অর্থনীতির শক্ত ভিত গড়ে তুলতে যাদের ঘাম ঝরা শ্রম সবচেয়ে বেশি নিয়ামক, তারা হচ্ছেন আমাদের প্রবাস যোদ্ধা। নানা বৈশ্বিক বাধা আর কূটনৈতিক চ্যালেঞ্জ অতিক্রম করে গত আট মাসে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে প্রবাসে। সরকারি হিসাব অনুযায়ী এই সময়ে প্রায় 4 লাখ কর্মী নতুন করে পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। কর্মী পাঠানোর ব্যাপ্তির সাথে পাল্লা দিয়ে বেড়েছে প্রবাসী আয় বা রেমিটেন্সের প্রবাহ। আট মাসে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে 26 বিলিয়ন মার্কিন ডলার। হুন্ডি প্রতিরোধে সরকারের কড়া নজরদারি, বৈধ পথে প্রণোদনা বৃদ্ধি এবং ব্যাংকগুলোর তৎপরতায় বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও রেমিটেন্সে এসেছে এই অভাবনীয় জোয়ার, বলছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
3: এক্সিস্টিং যে লোকবল প্রবাসে আছে তাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমেই আমরা নতুন লাইফলক তৈরি করতে পেরেছি। শুধুমাত্র ফর্মাল সেক্টরে টাকা পাঠানোর যে সুবিধা সেটা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। ব্যাংকগুলোকে বলা হয়েছে তোমরা ইম্পোর্ট এলসি খুললে সেই ইম্পোর্টের পেমেন্ট দেওয়ার দায়িত্ব তোমাদের, বাংলাদেশ ব্যাংক তোমাকে ডলার দিবে না। এই কারণে ব্যাংকগুলো রেমিটেন্স আহরণে অনেক বেশি অ্যাক্টিভ ছিল। অতএব ব্যাংকগুলোর ভূমিকা আছে এবং সরকারের যে প্রণোদনা সেটাও একটা পজিটিভ ভূমিকা রেখেছে।
2: আর অর্থনীতিবিদ আরফান আলী বলেছেন, প্রবাসী আয়ের এই রেকর্ড প্রবৃদ্ধি শুধু সামষ্টিক অর্থনীতিকে চাঙ্গা করছে না, বরং গ্রামগঞ্জের হাজারো পরিবারে এনে দিয়েছে জীবনযাত্রার মানের ইতিবাচক পরিবর্তন।
4: ইন্টারন্যাশনাল পেমেন্টের যে ঘাটতিগুলো আমরা চোখে পড়ে সেটার একটা বিরাট ঘাটতি কিন্তু আমাদের এই রেমিটেন্স দিয়ে পূরণ হয়। তো সেখানে বাংলাদেশের সক্ষমতাটা আসবে এবং এই রেমিটেন্স আমাদের দেশের উন্নয়নে ভূমিকা যেভাবে করে রেখেছে সামনে আরো এটার অংশীদারিত্ব আরো বাড়বে।
2: অর্থনীতির এই ইতিবাচক গতি ধরে রাখতে রেমিটেন্স যোদ্ধাদের সার্বিক সুরক্ষা ও সুযোগ সুবিধা আরো বাড়ানো হবে এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের 15 জন তরুণকে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2026 এবং নিবন্ধিত 432টি যুব সংগঠনকে মোট 3,57,00,000 টাকার প্রকল্প ভিত্তিক অনুদান দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক গতকাল তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আগামী শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ী ও যুব সংগঠনগুলোর হাতে অনুদানের চেক তুলে দেবেন। দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 1,177 জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে মোট 1,327টি শিশু। এদিকে দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে এবং 1,920 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে মোট 321 জন মারা গেছেন। দেশের আর্থিক খাতকে আরও সহজ, নিখুঁত ও গতিশীল করতে ডিজিটাল লেনদেন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। আগামী 1 নভেম্বর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে সরাসরি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে অর্থ পাঠানো যাবে, যার নাম দেওয়া হয়েছে P2P লেনদেন। একই সাথে আর্থিক প্রযুক্তিকে টেকসই করতে নজর দেওয়া হচ্ছে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা DPI গড়ে তোলার দিকে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: কাঁচা বাজারের কেনাকাটা কিংবা রিক্সা ভাড়া, খুচরো বা ভাঙতি টাকার ঝক্কি পোহাতে হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তবে খুব শিগগিরই এই ঝামেলার স্থায়ী সমাধান হতে যাচ্ছে। আগামী 1 নভেম্বর থেকে দেশের ক্যাশলেস অর্থনীতিতে যোগ হচ্ছে নতুন এক অধ্যায়। ব্যাংক কিংবা MFS অ্যাপ দিয়ে এখন কেবল মার্চেন্ট পে নয়, বাংলা কিউআর কোড স্ক্যান করে সরাসরি ব্যক্তি থেকে ব্যক্তিতে পাঠানো যাবে টাকা। সম্পূর্ণ ফ্রিতে তাৎক্ষণিক এই টাকা স্থানান্তরের নতুন প্রযুক্তি বদলে দেবে দৈনন্দিন লেনদেনের চিত্র। কেন্দ্রীয় ব্যাংকের এই বড় উদ্যোগ এবং ভবিষ্যৎ ডিজিটাল আর্থিক অবকাঠামো সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন,
6: তার একটা ফেজ শুরু হবে আগামী মাসের 1 তারিখ থেকে নভেম্বরে। আপনারা জানেন আমরা P2P ট্রানজেকশনটাকে ওপেন করছি, অর্থাৎ পিয়ার টু পিয়ার, আমি যে কাউকে লেনদেন করতে পারবো। সেই লেনদেনে তখন হবে কি, একটা রিক্সাওয়ালা তার একটা নিজস্ব কিউআর থাকবে, একটা মুচি তারও কিউআর থাকবে, আমারও থাকবে, এরকম সবার একটা কিউআর থাকবে।
5: এতদিন বাংলা কিউআর প্রধানত বড় দোকান বা ব্যবসার মার্চেন্ট অ্যাকাউন্টে কেনাকাটার জন্য সীমিত ছিল, তবে 1 নভেম্বর থেকে রিক্সা চালক, সবজি বিক্রেতা কিংবা চায়ের দোকানদার, যে কোনো সাধারণ মানুষের ব্যক্তিগত অ্যাকাউন্টের কিউআর স্ক্যান করেই টাকা পৌঁছে যাবে কোনো বাড়তি খরচ ছাড়াই। এই সহজ ও সার্বজনীন প্রযুক্তি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় কি ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে, এ বিষয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য আসাদুজ্জামান বলেন,
7: বাংলা কিউআর এর মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন চালু হলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন গতি আসবে। এতে নগদ টাকা বহনের ঝুঁকি কমবে, লেনদেন সহজ হবে এবং ক্ষুদ্র ব্যবসায়ী সহ সাধারণ মানুষ ডিজিটাল আর্থিক সেবার আওতায় আসবেন। তবে ক্যাশলেস সমাজ গড়তে শুধু প্রযুক্তি চালু করলেই হবে না, এর নিরাপত্তা নিশ্চিত করা, প্রতারণা প্রতিরোধ এবং সাধারণ মানুষের আস্থা অর্জনও জরুরি।
5: বিশেষজ্ঞরা মনে করছেন দেশের প্রতিটি স্তরে সহজ ও নিরাপদ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে পারলে 1 নভেম্বরের এই বাংলা কিউআর P2P সুবিধা একটি বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে কাজ করবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
1: এবার আন্তর্জাতিক সংবাদ। ভিয়েতনাম যুদ্ধে নিহত 700 বেশি মানুষের শেষকৃত্য সম্পন্ন করেছে দেশটি। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের কয়েক দশকের সংঘাতে নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত করতে জাতীয় পর্যায়ের উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি এসব দেহাবশেষ উদ্ধার করা হয়। গতকাল হো চিন মিন শহরে কয়েক হাজার মানুষ সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় অনেকে হাতে সাদা ফুল নিয়ে প্রার্থনা করেন। ইয়েমেনের তাইজ নগরে কয়েকটি রণক্ষেত্র সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। ইয়েমেনের সেনাবাহিনীর দাবি, তাইজ নগরীর একাধিক যুদ্ধক্ষেত্রে হুথিদের সঙ্গে লড়াই চলছে, এতে 200+ হুথি যোদ্ধা নিহত অথবা আহত হয়েছে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 টি-20 ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা 11:00 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিমি।

আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 এফএম। আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 এফএম, দ্য ফার্স্ট প্রাইভেট রেডিও স্টেশন।

0: আমি বাসে সহযোগী তাই এটি টুডের নতুন অনুষ্ঠান হ্যালো চেনা অনুষ্ঠানটি শুনুন আপনাদের মতামত জানান 8960 এই নাম্বারে।
1: আপনাদের স্বাগত জানাচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়নায়। সাজানো হয়েছে বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে। আসুন শুরু করা যাক আজকের হ্যালো চায়না। শুনে নিন বিশেষ একটি অনুষ্ঠান।
2: উচ্ছল উদ্দীপনাময় ও সবুজ তারুণ্য নিয়ে আমাদের আয়োজন তারুণ্যের অগ্রযাত্রা। স্বাগত জানাচ্ছি, আমি সাকিব সিকান্দার। সমাজ, দেশ, গোটা পৃথিবীকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার তারুণ্য। তরুণ প্রজন্ম চাইলেই সবকিছু বদলে দিতে পারে, এজন্য দরকার তাদের ভাবনা ও মেধার সুষ্ঠু সমন্বয়। তারুণ্যের সম্ভাবনা ও সৃজনশীলতার খবর তুলে ধরব এই অনুষ্ঠানে। পাহাড় ঘেরা গ্রাম, সীমিত সুযোগ সুবিধা আর হাতে গোনা কিছু যন্ত্রপাতি, কোনোটি দমাতে পারেনি তাদের স্বপ্নকে। শ্রেণীকক্ষের ছোট্ট পরিসরেই ড্রোন ও প্রোগ্রামিংয়ের অনুশীলনে জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কার জিতে নিয়েছে চীনের ছোনছিংয়ের একদল ক্ষুদে শিক্ষার্থী। তাদের এই সাফল্য শুধু কোনো প্রতিযোগিতায় জয়ই নয়, বরং গ্রামীণ শিক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তির সম্ভাবনারও উজ্জ্বল দৃষ্টান্ত। কিভাবে সীমাবদ্ধতাকে জয় করে জাতীয় পর্যায়ে সেরা হলো এই শিক্ষার্থীরা, চলুন জানা যাক আফরিন মিমের প্রতিবেদনে।
3: চীনের ছোংছিং এর উশি কাউন্টির একটি গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়, চারপাশে পাহাড় আর কৃষি জমি, নেই আলাদা প্রশিক্ষণ মাঠ, নেই উন্নত প্রযুক্তির সরঞ্জাম, তবু শ্রেণীকক্ষে ড্রোন ও প্রোগ্রামিং শিখে জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কার জিতেছে স্কুলটির শিক্ষার্থীরা। 2026 সালের চায়না ইউথ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন লিটারেসি প্রতিযোগিতায় পুলিয়ান টাউন সেন্ট্রাল প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা আনম্যান্ড সিস্টেমস কন্ট্রোল প্রতিযোগিতায় এয়ারিয়াল রেস্কিউ বিভাগে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণীর ক্যাটাগরিতে এই সাফল্য অর্জন করে। শ্রেণীকক্ষের সীমিত জায়গায় বারবার ড্রোন উড়ানো, বাধা এড়িয়ে চলা এবং প্রোগ্রামের ভুল সংশোধনের মধ্য দিয়ে দক্ষতা বাড়িয়েছে তারা। প্রতিযোগিতার প্রস্তুতিতে অবসর সময় ও সাপ্তাহিক ছুটির দিনেও চলছে অনুশীলন। আঞ্চলিক প্রতিযোগিতায় রেন হুয়াং সিয়াং ও ছেন চৌ প্রথম পুরস্কার পেয়ে জাতীয় পর্যায়ে ওঠে। শেষ পর্যন্ত রেন হুয়াং সিয়াং জাতীয় পর্যায়ের প্রথম পুরস্কার অর্জন করে নেয়। স্কুলের প্রধান শিক্ষক লিউ হুই মনে করেন এ সাফল্য গ্রামীণ এলাকায় বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সম্ভাবনা তুলে ধরেছে। তার মতে সব সুযোগ সুবিধা তৈরি হওয়ার অপেক্ষায় না থেকে সীমিত সরঞ্জাম দিয়েও শিক্ষার্থীদের প্রযুক্তি শেখানো সম্ভব। পুরস্কার বাইরেও এই অভিজ্ঞতা শিশুদের আত্মবিশ্বাস, সমস্যা সমাধানের দক্ষতা ও ভবিষ্যৎ স্বপ্ন গড়ে তুলেছে।
2: প্রণালী পেরিয়ে চীনে ঘুরতে এসেছিলেন চীনের তাইওয়ানের একদল সঙ্গীত শিল্পী। কেবল পর্যটনের পরিকল্পনা নিয়েই হয়তো তারা চীনের মূল ভূখণ্ডে পা রাখেন, কিন্তু খুব দ্রুতই সব যেন বদলে গেল। নতুন অভিজ্ঞতা, গল্প ধরা দিল তাদের জীবনে। তাইওয়ানের এই অর্কেস্ট্রা দলের সদস্যদের গল্প শুনব এই প্রতিবেদনে। কৌতূহল থেকে বেইজিংয়ে আসা, এরপর সঙ্গীতের সঙ্গে জড়িয়ে যাওয়া নতুন জীবন, নতুন বন্ধুত্ব আর আপন হয়ে ওঠা এক শহর। চীনের তাইওয়ান অঞ্চল থেকে আসা একদল তরুণ সঙ্গীত শিল্পীর জীবনের গল্পটা ঠিক এমনই। তারা এসেছিলেন নতুন অভিজ্ঞতা অর্জন করতে, কিন্তু সঙ্গীত তাদের সামনে খুলে দিয়েছে জীবনের নতুন এক অধ্যায়। চীনের জাতীয় পরিবেশনা শিল্পকেন্দ্র NCPA অর্কেস্ট্রার সদস্যদের কয়েকজন তাইওয়ানে জন্মগ্রহণ করেছেন, বেড়েও উঠেছেন সেখানে। তারা বলেন সঙ্গীত চীনের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের সংযোগ স্থাপনের সেতু হয়ে উঠেছে। একই সঙ্গে এই সঙ্গীত তাদের এমন এক জীবনের সন্ধান দিয়েছে যা তারা কখনো কল্পনাও করেনি। এনসিপিএতে একটি কনসার্ট দেখার পর বেইজিংয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তাইওয়ানের নিউ তাইপে সিটি থেকে আসা বেহালা বাদক লি জিয়াই। সেই অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। লি বলেন, তাইওয়ানের বাসিন্দা হিসেবে চীনের
4: কোনটা ইউজ করবে
2: বর্তমানে এই অর্কেস্ট্রার প্রধান সম্পর্কে ধারণা
5: দেখলাম
2: অনুভূতির কথা জানিয়েছেন অন্য সঙ্গীত শিল্পীরাও। এখন বেইজিং কে আমার নিজের বাড়ির মতো মনে হয়।
5: অভিজ্ঞতা
2: একটি বৃহত্তর প্রবণতার প্রতিফলন তাইওয়ান প্রণালীর শহরের চাকরি ছেড়ে অনেক তরুণ
5: সাউন্ড কার্ড দিয়ে আছে কোনটা লালটা
4: না না লালটা না তো ওই নিচ থেকে কেবল
2: পাহাড়ি এলাকার কৃষি ও কর্মসংস্থানের চিত্র
5: এই কৃষি তো আমাদের ঠিক করা লাগবে না কাল পরশু আবার আমাদের
4: বন্ধ ছিল অনেকদিন পাঁচ ছয় দিন অর্ডার পর মনে সমস্যা
6: ফসল নামানো থেকে শুরু করে
4: মালামাল
5: পরিবহনে
6: এখন
5: তুমি এখান থেকে অডিও লাইনটা কিভাবে ঢুকছে আমার একটা ছবি তুলে পাঠানো হয়েছে তোমার কাছে কিভাবে লাগানো আমার একটু ছবি তুলে পাঠানো দেখলে আমি তাহলে
4: তার মানে ওই অ্যাপ পিসি যেখান থেকে তার মানে অডিও লাইনটা আছে ওটার ছবি পাঠাবো আপনার
5: অডিও লাইনটা হ্যাঁ হ্যাঁ অডিও লাইনটা কিভাবে দেয়া আছে পিসিটা ওই ছবিটা পাঠাও
6: কাজের দক্ষতা ও নিরাপত্তা সচেতনতা সত্যি অসাধারণ ভারী ফসল পরিবহনে তারা আমাদের এই প্রথম পছন্দ শুধু কমলা বা জাম্বুরা পরিবহনে থেমে নেই তাদের এই পাহাড়ি অঞ্চল শ্রম ও সামাজিক নিরাপত্তা ব্যুরোর স্থানীয় কর্মকর্তা হুবিন বলেন চিকুই আগে সস্তা আমাদের তরুণরা প্রযুক্তির স্মার্ট কৃষির প্রথম কারিগর আমাদের নতুন পাইলটরা এখন শুধু দেশে পাহাড়ি কৃষির আধুনিকায়নে নেতৃত্ব দিচ্ছে। প্রযুক্তির ডানায় ভর করে চীনের এই তরুণদের ঘরে ফেরার গল্প বাংলাদেশের কৃষির জন্য হতে পারে বড় অনুপ্রেরণা। তরুণদের হাত ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা আর প্রযুক্তির এমন ব্যবহারই আগামীর স্মার্ট কৃষির আসল চালিকা শক্তি।
2: আমাদের তারুণ্যের অগ্রযাত্রা আজ এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি সাকিব সিকান্দার। শুভকামনা সবার জন্য।

0: আজ এখানেই শেষ করছি বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না। আগামীকাল একই সময়ে শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন।
1: Radio Today 89.6 তথ্য বিনোদনের অপূর্ব সমন্বয়।

0: কাছেই আমনিবাসে সহজে দায়ী রেডিও টুডের নতুন অনুষ্ঠান হ্যালো ছেনা অনুষ্ঠানটি শুনুন আপনাদের মতামত জানান 8960 এই নাম্বারে।
1: আপনাদের স্বাগত জানাচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়নায়। সাজানো হয়েছে বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে। আসুন শুরু করা যাক আজকের হ্যালো চায়না। শুনে নিন বিশেষ একটি অনুষ্ঠান।
2: উচ্ছল উদ্দীপনাময় ও সবুজ তারুণ্য নিয়ে আমাদের আয়োজন তারুণ্যের অগ্রযাত্রা। স্বাগত জানাচ্ছি, আমি সাকিব সিকান্দার। সমাজ, দেশ, গোটা পৃথিবীকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার তারুণ্য। তরুণ প্রজন্ম চাইলেই সবকিছু বদলে দিতে পারে, এজন্য দরকার তাদের ভাবনা ও মেধার সুষ্ঠু সমন্বয়। তারুণ্যের সম্ভাবনা ও সৃজনশীলতার খবর তুলে ধরব এই অনুষ্ঠানে। পাহাড় ঘেরা গ্রাম, সীমিত সুযোগ সুবিধা আর হাতে গোনা কিছু যন্ত্রপাতি, কোনোটি দমাতে পারেনি তাদের স্বপ্নকে। শ্রেণীকক্ষের ছোট্ট পরিসরেই ড্রোন ও প্রোগ্রামিংয়ের অনুশীলনে জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কার জিতে নিয়েছে চীনের ছোনছিংয়ের একদল ক্ষুদে শিক্ষার্থী। তাদের এই সাফল্য শুধু কোনো প্রতিযোগিতায় জয়ই নয়, বরং গ্রামীণ শিক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তির সম্ভাবনারও উজ্জ্বল দৃষ্টান্ত। কিভাবে সীমাবদ্ধতাকে জয় করে জাতীয় পর্যায়ে সেরা হলো এই শিক্ষার্থীরা, চলুন জানা যাক আফরিন মিমের প্রতিবেদনে।
3: চীনের ছোংছিংয়ের উশি কাউন্টির একটি গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়, চারপাশে পাহাড় আর কৃষি জমি, নেই আলাদা প্রশিক্ষণ মাঠ, নেই উন্নত প্রযুক্তির সরঞ্জাম, তবু শ্রেণীকক্ষে ড্রোন ও প্রোগ্রামিং শিখে জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কার জিতেছে স্কুলটির শিক্ষার্থীরা। 2026 সালের চায়না ইউথ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন লিটারেসি প্রতিযোগিতায় পুলিয়ান টাউন সেন্ট্রাল প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা আনম্যান্ড সিস্টেমস কন্ট্রোল প্রতিযোগিতায় এয়ারিয়াল রেস্কিউ বিভাগে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণীর ক্যাটাগরিতে এ সাফল্য অর্জন করে। শ্রেণীকক্ষের সীমিত জায়গায় বারবার ড্রোন উড়ানো, বাধা এড়িয়ে চলা এবং প্রোগ্রামের ভুল সংশোধনের মধ্য দিয়ে দক্ষতা বাড়িয়েছে তারা। প্রতিযোগিতার প্রস্তুতিতে অবসর সময় ও সাপ্তাহিক ছুটির দিনেও চলছে অনুশীলন। আঞ্চলিক প্রতিযোগিতায় রেন হুয়াং সিয়াং ও ছেন চৌ প্রথম পুরস্কার পেয়ে জাতীয় পর্যায়ে ওঠে। শেষ পর্যন্ত রেন হুয়াং সিয়াং জাতীয় পর্যায়ের প্রথম পুরস্কার অর্জন করে নেয়। স্কুলের প্রধান শিক্ষক লিউ হুই মনে করেন এ সাফল্য গ্রামীণ এলাকায় বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সম্ভাবনা তুলে ধরেছে। তার মতে সব সুযোগ সুবিধা তৈরি হওয়ার অপেক্ষায় না থেকে সীমিত সরঞ্জাম দিয়েও শিক্ষার্থীদের প্রযুক্তি শেখানো সম্ভব। পুরস্কার বাইরেও এই অভিজ্ঞতা শিশুদের আত্মবিশ্বাস, সমস্যা সমাধানের দক্ষতা ও ভবিষ্যৎ স্বপ্ন গড়ে তুলেছে।
2: প্রণালী পেরিয়ে চীনে ঘুরতে এসেছিলেন চীনের তাইওয়ানের একদল সঙ্গীত শিল্পী। কেবল পর্যটনের পরিকল্পনা নিয়েই হয়তো তারা চীনের মূল ভূখণ্ডে পা রাখেন, কিন্তু খুব দ্রুতই সব যেন বদলে গেল। নতুন অভিজ্ঞতা, গল্প ধরা দিল তাদের জীবনে। তাইওয়ানের এই অর্কেস্ট্রা দলের সদস্যদের গল্প শুনব এই প্রতিবেদনে। কৌতূহল থেকে বেইজিংয়ে আসা,

0: এরপর সঙ্গীতের সঙ্গে জড়িয়ে যাওয়া নতুন জীবন, নতুন বন্ধুত্ব আর আপন হয়ে ওঠা এক শহর। চীনের তাইওয়ান অঞ্চল থেকে আসা একদল তরুণ সঙ্গীত শিল্পীর জীবনের গল্পটা ঠিক এমনই। তারা এসেছিলেন নতুন অভিজ্ঞতা অর্জন করতে, কিন্তু সঙ্গীত তাদের সামনে খুলে দিয়েছে জীবনের নতুন এক অধ্যায়। চীনের জাতীয় পরিবেশনা শিল্প কেন্দ্র NCPA অর্কেস্ট্রার সদস্যদের কয়েকজন তাইওয়ানে জন্মগ্রহণ করেছেন, বেড়েও উঠেছেন সেখানে। তারা বলেন, সঙ্গীত চীনের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের সংযোগ স্থাপনের সেতু হয়ে উঠেছে। একই সঙ্গে এই সঙ্গীত তাদের এমন এক জীবনের সন্ধান দিয়েছে যা তারা কখনো কল্পনাও করেনি। NCPA-তে একটি কনসার্ট দেখার পর বেইজিংয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তাইওয়ানের নিউ তাইপে সিটি থেকে আসা বেহালা বাদক লি চিয়াইং। সেই অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। লি বলেন, তাইওয়ানের বাসিন্দা হিসেবে চীনের মূল ভূখণ্ড সম্পর্কে আমরা যে তথ্য পাই তা আসলে বেশ সীমিত, বরং বলা যায় এক পেশে। আমি সবসময় নিজে এসে দেখার ইচ্ছা পোষণ করতাম। বেইজিংকে শেষ পর্যন্ত দারুণ একটি জায়গা বলে মনে হয়েছে। NCPA-তে একটি কনসার্ট দেখার পর আমার মনে হয়েছিল এখানে কাজ করতে পারলে ভালো হতো। কখনো ভাবিনি আমার সেই স্বপ্ন সত্যি হবে। তাইওয়ানের ফিং থুং এ জন্ম নেওয়া ইয়ে রেং বর্তমানে এই অর্কেস্ট্রার প্রধান বাঁশিবাদক। তার ক্ষেত্রে সহকর্মীদের আন্তরিকতা দ্রুতই বেইজিং সম্পর্কে ধারণা বদলে দেয়। ই বলেন, থিয়েটারে প্রথম আসার পর দেখলাম সহকর্মীরা সবাই আমার প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ। ধীরে ধীরে বেইজিংকে আর শুধু কাজের জায়গা বলে মনে হয়নি। এখানকার মানুষ যেভাবে একে অপরের বন্ধু হয়ে যান তা এখনো আমাকে গভীর উষ্ণতার অনুভূতি দেয়। একই ধরনের আপন অনুভূতির কথা জানিয়েছেন অন্য সঙ্গীত শিল্পীরাও। লি বলেন, এখন বেইজিংকে আমার নিজের বাড়ির মতো মনে হয়। এখানকার জীবনে আমি বেশ অভ্যস্ত হয়ে গেছি। তাইওয়ান অঞ্চল থেকে আসা এই সঙ্গীত শিল্পীদের স্বপ্নগুলো একসময় আলাদা পথে যাত্রা শুরু করেছিল, কিন্তু প্রতিদিনের একসঙ্গে থাকা ও কাজ করার মধ্য দিয়ে এখন সেগুলো যেন একই ছন্দে বাধা পড়েছে। এই সঙ্গীত শিল্পীদের অভিজ্ঞতা একটি বৃহত্তর প্রবণতার প্রতিফলন। তাইওয়ান প্রণালীর দুই পাশের তরুণ প্রজন্ম নিজেদের আগ্রহ ও ভালোবাসার ক্ষেত্রগুলোকে ভিত্তি করে একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার পথে এগিয়ে যাচ্ছে। চীনের গ্রামাঞ্চলে কর্মসংস্থানের নতুন সুযোগ খুলে দিয়েছে ড্রোন প্রযুক্তি। শহরের চাকরি ছেড়ে অনেক তরুণ ফিরছেন নিজ এলাকায়, কাজ করছেন ড্রোন পাইলট হিসেবে। হুবেই প্রদেশের চিকুই কাউন্টিতে 2000-এর বেশি ড্রোন পাইলট এখন পাহাড়ি এলাকায় কৃষিপণ্য পরিবহনে কাজ করছেন। শুধু কৃষিকাজই নয়, দুর্গম এলাকায় বন্যার সময় ত্রাণ পৌঁছাতেও কাজে লাগছে এসব ড্রোন। প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ বদলে দিচ্ছে পাহাড়ি এলাকার কৃষি ও কর্মসংস্থানের চিত্র। বিস্তারিত থাকছে আফরিন মিমের প্রতিবেদনে।
1: শহরের বাধা ধরা চাকরি ছেড়ে এখন নিজের গ্রামে ফিরছেন তরুণরা, তবে জমিতে কাস্তে বা কোদাল হাতে নয়, তাদের হাতে এখন আধুনিক ড্রোনের জয়স্টিক। চীনের হুবেই প্রদেশের চিকুই কাউন্টিতে পাহাড়ি দুর্গম এলাকায় ভারী ফসল নামানো থেকে শুরু করে মালামাল পরিবহনে এই তরুণ ড্রোন পাইলটরাই এখন স্থানীয় কৃষকদের সবচেয়ে বড় ভরসা। ফুচিয়ান প্রদেশে জাম্বুরা সংগ্রহ মৌসুমে থান লংফে ও তার দল 5টি ড্রোন ব্যবহার করে প্রতিদিন পাহাড়ি পথ টপকে নিমেষেই পৌঁছে দিচ্ছেন হাজার হাজার কেজি ফল। যে কাজ করতে আগে লাগত শত শত শ্রমিক ও দিনের পর দিন সময় তা এখন হচ্ছে কয়েক ঘন্টায়। ড্রোন পাইলট থান লংফেই বলেন, আগে আমরা প্রথাগত কৃষি কাজ করতাম, আকাশের নিচে মাটিতে মুখ নিচু করে কষ্ট করতে হতো, আর এখন আমরা রিমোট কন্ট্রোল আর স্ক্রিনের দিকে তাকাই, আর আমাদের ড্রোন আকাশে ডানা মেলে নিখুঁতভাবে কাজ শেষ করে আসে। কৃষি সেবা কোম্পানির ম্যানেজার ছেন ইছিয়াং বলেন, চিকুয়ের এই তরুণ ড্রোন পাইলটদের কাজের দক্ষতা ও নিরাপত্তা সচেতনতা সত্যি অসাধারণ। ভারী ফসল পরিবহনে তারা আমাদেরই প্রথম পছন্দ। শুধু কমলা বা জাম্বুরা পরিবহনেই থেমে নেই তাদের এই হাইটেক যাত্রা। পাহাড়ি অঞ্চলে সোলার প্যানেল বসানো কিংবা বন্যা কবলিত এলাকায় মাত্র 4 দিনে 8 টন জরুরি খাবার ও ওষুধ পৌঁছাতেও মূল ভূমিকা রেখেছেন এই তরুণরা। চিকুই কাউন্টিতে এখন রয়েছে 2700 বেশি নিবন্ধিত তরুণ ড্রোন পাইলট। 90 ও 2000 দশকের পর জন্ম নেওয়া যেসব তরুণ কাজের খোঁজে শহরে পাড়ি জমিয়েছিলেন, তারা এখন নিজ গ্রামে ফিরে ড্রোন চালনাকে প্রধান জীবিকা হিসেবে বেছে নিচ্ছেন। শ্রম ও সামাজিক নিরাপত্তা ব্যুরোর স্থানীয় কর্মকর্তা হুবিন বলেন, চিকুই আগে সস্তা শ্রম রপ্তানির জন্য পরিচিত ছিল, কিন্তু আজ আমাদের তরুণরা প্রযুক্তির স্মার্ট কৃষির নতুন কারিগর। আমাদের ড্রোন পাইলটরা এখন শুধু দেশের পাহাড়ি কৃষির আধুনিকায়নে নেতৃত্ব দিচ্ছে। প্রযুক্তির ডানায় ভর করে চীনের এই তরুণদের ঘরে ফেরার গল্প বাংলাদেশের কৃষির জন্য হতে পারে বড় অনুপ্রেরণা। তরুণদের হাত ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা আর প্রযুক্তির এমন ব্যবহারই আগামীর স্মার্ট কৃষির আসল চালিকা শক্তি।
0: আমাদের তারুণ্যের অগ্রযাত্রা আজ এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি সাকিব সিকান্দার। শুভকামনা সবার জন্য।

আজ এখানেই শেষ করছি বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না। আগামীকাল একই সময়ে শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন।

0: রেডিও টুডে এফএম 89.6 এর সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্পেশাল একটা ডে, আমি আফরিন আছি সাথে, আর সাথে আছে আমাদের
1: নুসরাত। কি অবস্থা
0: বলো, আজকে স্পেশাল ডে কেন?
1: আজকে রেডিও টুডে 20th বার্থডে,
0: 20তম জন্মদিন, 20তম। অনেক লিসেনার্স এই মুহূর্তে যারা শুনছেন তাদের বয়স হয়তো 20 ক্রস করে নাই। যতদিন ধরে আমরা রেডিও টুডে এই রেডিও ইন্ডাস্ট্রিকে মাতিয়ে যাচ্ছি, রেডিও টুডের সাথে যারা এই পর্যন্ত আছেন, যত কলাকুশলী ছিলেন, যত লিসেনার্স, যত আমাদের অ্যাডভার্টাইজার প্রোভাইডার, যত আমাদের যারা কিনা আমাদের ভালো চান, ওয়েল উইশার্স, সবাইকে সবাইকে আসলে শুভেচ্ছা রেডিও টুডের জন্মদিনে।
1: আচ্ছা, আমাদের সাথে লাইভে যারা যারা আছেন তারা একটু কমেন্ট করবেন যে কথা শোনা যাচ্ছে কিনা।
0: আমরা রেডিও টুডের অন এয়ারে আছি এই মুহূর্তে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকগুলো লিসেনার্স, অনেকগুলো ভিউয়ার্স জয়েন করেছেন। আমরা দেখতে চাই আসলে তারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা। হ্যালো
1: হ্যালো,
0: আমরা কি এখন কথা শুনতে পাচ্ছি?
1: কথা কি শোনা যাচ্ছে আমাদের?
0: না, এখনো শুনতে পাচ্ছি না আমরা। আচ্ছা, তাহলে আমরা একটা গান শুনে আসি, এর মধ্যে আমরা দেখি কিভাবে এটাকে অন করা যায়।
1: আমরা লাইভ থেকে আপাতত বিদায় নিই না।

0: আচ্ছা, আমাদের কথা কি শোনা যাচ্ছে?
1: আই হোপ আমার মনে হচ্ছে শোনা যাচ্ছে। আমাদের আসলে রেডিও জিনিসটা কিন্তু খুব চমৎকার একটা জিনিস। এখন হয়তো অনেকে ভিজুয়ালি আমাদের দেখতে পাচ্ছেন, বা যখন আমরা প্রথম প্রথম যাত্রা শুরু করেছিলাম তখন রেডিও ইন্ডাস্ট্রি ছিল এমন একটা জিনিস যে একটা মানুষের ভয়েস শুনতে পারছি, তার সাথে আমি লাইভ কমিউনিকেট করতে পারছি, SMS করতে পারছি, তাকে আমি ফোন কলে কথা বলতে পারছি, ইমেল করতে পারছি, কিন্তু আমি ঠিক জানি না মানুষটা দেখতে কেমন। এটা যে একটা অন্যরকম অনুভূতি। এবং আমিও যখন প্রথম শো করতাম, যে এই যে একটা লিসেনার যে কোনো নামেরই একটা মেসেজ পাঠাচ্ছে, সে লিসনার্সটা আসলে দেখতে কেমন হবে, সে আসলে কি করে, তার বয়স কত, সে আসলে এই মুহূর্তে কোন জায়গা থেকে আমাকে SMS করছেন, এই সব কিছু ব্যাপারটা কিন্তু খুব বেশি একটা কানেক্টেড ছিল, একটা আত্মার সাথে একটা সম্পর্ক ছিল।
0: একদম। আপু, আমি তোমার কাছ থেকে একটু জানতে চাই, যে তুমি তো একদম স্টার্টিং থেকে রেডিও টুডেতে আছো,
1: আলহামদুলিল্লাহ,
0: যখন আমরা এসেছি তখন মেনলি আমরা ফেসবুক লাইভটা পেয়েছি, সচরাচর যেটা বললে যে আরজেদেরকে মানুষরা দেখতে পারতো না, কিন্তু আমাদের টাইমটাতে কিন্তু আরজেদেরকে মানুষরা দেখতেও পারতো। সো যখন প্রথম কোনো একটা লেসনার তোমাকে দেখতে এসেছে, তখন লাইক অনুভূতিটা কেমন ছিল বা ওনার এক্সপ্রেশনটা কেমন ছিল?
1: আসলে ওই সময় না, মানে দুটো জিনিস ছিল, ফ্রিকি না ঠিক, ইট ওয়াজ মানে অনেকটা সিমিলারিটি ছিল। যেমন আরজেদেরকে দেখতে যখন লিসেনার আসছে, লিসেনাররা চিনে না সেই আরজেকে, এবং যে আরজে আমাকে নিয়মিত মেসেজ পাঠাচ্ছে তখন কিন্তু আমি তাকে চিনতাম না। সো এটা আসলে বোথ ওয়ে কাজ করতো, যে এক্সাইটমেন্ট ছিল একটা একটা, মানে লাইকওয়াইজ একটা দুজনেরই একটা ইন্টারেস্ট ছিল। সো আমরা যখন প্রথম প্রথম রেডিও স্টার্ট করি তখন এই জিনিসগুলো আমরা খুবই মজা পেতাম, এবং আমরা অনেক অনুষ্ঠানও করেছি, লিসেনার্সদেরকে নিয়ে অনুষ্ঠান করেছি, আমরা লাইভ মিউজিক করেছি, এবং আমাদের স্টুডিওতে এমনও হয়েছে যে দুইজন কিবোর্ডিস্ট, তিনজন গিটারিস্ট, একজন ড্রামসে আছেন, পারকাশনে আছেন, সবাই মিলে একসাথে একটা বন্ধ ঘরে স্টুডিওতে লাইভ মিউজিকের যে সাউন্ড, মানে আই রিয়েলি এখনও আমার মনে হয় যে আমি আই ক্যান রিয়েলি মানে হিয়ার দ্যাট অ্যাজ ওয়েল, যে কী একটা আনন্দময় সময়।
0: একদম।
1: এবং এখনও আছে সেটা, এখনও অনেকেই বড় বড় অনেক সিঙ্গার হয়েছেন, যারা কিনা আমি নাম নেব না, মানে অনেক যখন আমরা প্রথম ছিলাম লাইক 20 years ago, অনেক এরকম সিঙ্গার্স আছেন যারা এসে আমাদেরকে CD দিয়ে যেতেন, ওনাদের তখন পেন ড্রাইভে করে একটা গান দিয়ে যেতেন, বলতেন যে আপা আপনার একটু এটা যদি বাজিয়ে দেন আমার মনে হয় এটা মানুষরা পছন্দ করবে। এবং তখনকার সময় আসলে রেডিও ইন্ডাস্ট্রি যদিও আমাদের মানে 1905 বা এরকম থেকে শুরু, কিন্তু বাংলাদেশের প্রাইভেট রেডিও স্টেশন যেখানে ডাইরেক্টলি তুমি কানেক্ট করতে পারতেছো উইথ দ্য লিসেনার্স, আবার অনেকে এরকমও করতো যে SMS পাঠিয়ে বলতো আপু একটু ওকেটা এই কথা কিন্তু ওকে বলে দেন না, অনেক সময় মিডলম্যান হিসেবে কাজ করা হতো। সো দ্যাট ওয়াজ অলসো ভেরি ইন্টারেস্টিং।
0: এন্ড আমি যতটুকু আর কি জানি যে রেডিও টুডে যেহেতু বাংলাদেশের ফার্স্ট প্রাইভেট রেডিও স্টেশন, ইন্টারন্যাশনাল মিউজিকগুলো আমাদের যে জেনারেশন আছে সবার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম কিন্তু ছিল রেডিও টুডে,
1: যেখান
0: থেকে ইন্টারন্যাশনাল মিউজিকগুলো মানুষ আসলে শুনতে পারত।
1: কারণ একসময় দেখা যেত যে যেসব মিউজিক চ্যানেলস ছিল টেলিভিশনে, একটা পর্যায়ে দেখা যেত তারা মিউজিকের মধ্যে সীমাবদ্ধ নাই, তারা ডিফারেন্ট ডিফারেন্ট রিয়েলিটি শো করছে, ডিফারেন্ট দেখা যাচ্ছে কুকিং শো করছে, তখন মানুষ কিন্তু রেডিওর মাধ্যমে দেখা গেল ইন্টারন্যাশনাল হিন্দি গান বলো, ইংলিশ গান বলো, আমরা নিউজও আমরা অনেক সময়ে ইন্টারন্যাশনাল মিউজিক নিউজগুলো আমরা প্রচার করেছি। সো অবশ্যই রেডিও, আমরা সবসময় যেটা বিলিভ করি, রেডিও টুডে যেটা বিলিভ করে, দ্যাট ইজ ইট ইজ অ্যান ইনফোটেইনমেন্ট, ইট ইজ নট ওনলি এন্টারটেইনমেন্ট, ইনফরমেশন উইথ এন্টারটেইনমেন্ট, দ্যাটস হোয়াট উই বিলিভ। কারণ সবসময় না শেখার একটা একটা ইয়ে তৈরি হয়েছে, একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে, জানার একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে। এবং আমি পার্সোনালি বলবো যে রেডিও টুডে আসলে আমাকে অনেক কিছু শিখিয়েছে,
0: এটা আমিও মন থেকে বলি যে রেডিও টুডে আসলে আমাকে অনেক কিছু শিখিয়েছে।
1: সবচেয়ে বড় কি শিখিয়েছে আমাকে জানো? পাংচুয়াল হওয়া।
0: ওফ,
1: কারণ আমি যখন সকালবেলা গুড মর্নিং ঢাকা করতাম, সেই সময় আমাকে স্টেশনে থাকতে হতো ভোর 6:30 সময়, এবং রেডিও হচ্ছে এমন একটা জিনিস যে তুমি কখনো 1 সেকেন্ড দেরি করতে পারবে না, কখনো স্টেশন খালি যেতে পারবে না, কখনো আর যারা থাকবে না, পানিশমেন্টও দিত আমাদের জানো।
0: এটা আসলে আমরাও ফেস করেছি, এটা আমরাও পেয়েছি যে একদম অন টাইম মানে পাংচুয়াল হওয়ার যে ব্যাপারটা সেটা আসলেই রেডিও টুডে আমাকে শিখিয়েছে। ফার্স্টে তো আমাকে শিখিয়েছে আমার ইউনিভার্সিটি, যেহেতু আমরা একটু আগে কথা বলেছিলাম আমি কোন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এটা আরও বেশি স্ট্রিক্ট অ্যান্ড ওইটা থ্রুতে টুডে, তো টুডেও আমাকে আসলে শিখিয়েছে যে টাইম ম্যানেজমেন্ট যে ব্যাপারটা সেটা একদম পারফেক্ট থাকতে হবে
1: অবশ্যই।
0: আর যারা লিসেনাররা আমাদের আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে স্টুডিওতে এসে আমাদের সাথে সেলিব্রেট করতে পারেন আজকের দিনটা, আমাদের যারা এক্স কলিগরা আছেন যাদেরকে আমরা খুব মিস করি তারাও চাইলে আজকের দিনে আমাদের সাথে এখানে জয়েন করতে পারেন, চলে আসতে পারেন, সবাইকে ইনভাইট।
1: আর জন্মদিন হচ্ছে আসলে একটা খুশির ব্যাপার, জন্মদিন আমি একটা জন্মদিন পার করলাম মানে কিন্তু আমি আসলে এখনো বেঁচে আছি, আমি এখনো আছি তোমাদের সাথে এবং ভবিষ্যতেও থাকবো। তো আমার কাছে এই সেলিব্রেশনটা আজকের দিনে রেডিও ট্যুরের 20 বছর পূর্তি, নট এ ম্যাটার অফ জোক, অনেক অনেক দিনের একটা সুন্দর একটা মিউজিকের যদি আমি বলি ইতিহাসে অবশ্যই রেডিও ট্যুরে একটা নাম করে সারা জীবন থাকবে ফার্স্ট প্রাইভেট FM রেডিও স্টেশন হিসাবে। এবং অনেক সিঙ্গারকে আমি এখনও শুনি বলতে যে আপনাদের মাধ্যমেই কিন্তু আমার এই গানটা বেশি পপুলার হয়েছিল, আপনারা এই গানটা কিন্তু অনেক বাজাতেন। সো এই ধরনের জিনিসগুলো যখন শুনি না তখন মনে হয় যে আসলেও আমরা কিন্তু আমাদের যে সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে সেটাও কিন্তু আমরা এত বছর ধরে আমাদের লিসেনার্সদের জন্য আমাদের ভিউয়ার্সদের জন্য কিন্তু আমরা পালন করে যাচ্ছি। আরেকটা কিন্তু ভালো জিনিস আমি মেনশন করবো অবশ্যই, সেটা হচ্ছে রেডিও টুডের নিউজ। রেডিও টুডের নিউজের একটা ট্যাগলাইন হচ্ছে সবার আগে সর্বশেষ সংবাদ। আমি দেখেছি আমাদের নিউজ টিমটা এত ভালো কাজ করে, এত মনোযোগ দিয়ে ওনারা একটা নিউজ সাজায়, ওনাদের মাথায় কিন্তু কখনো ছিল না যে এই নিউজটা যে আমি প্রচার করছি ভিউয়াররা কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না, এই জিনিসটা কিন্তু কখনো

শুনছেন রেডিও টুডে 89.6 FM, the first private radio station. 89.6 FM.

0: আজকের আয়োজন।
1: এতক্ষণ শুনলেন জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বাংলাদেশ বেতার। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন সংবাদ ও সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম, পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে বললেন রাষ্ট্রপতি। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব নির্বিঘ্ন রাখতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 300 মেগাওয়াট বিদ্যুৎ, জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। আগামী 6 মাসের মধ্যে বিভাগীয় মেডিকেল কলেজে 60টি ডায়ালিসিস মেশিন স্থাপন করবে সরকার, বললেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে ডেঙ্গুতে 24 ঘন্টায় 10 জনের প্রাণহানি। পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে নিহত অন্তত 34। এবং আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 টি-20 ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে

0: পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাশযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। আজ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়ন বিষয়ক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের পরিবেশ ভালো রাখতে সবাইকে দায়িত্বের বাইরে গিয়ে কিছুটা বেশি কাজ করতে হবে, নিজের সক্ষমতা কাজে লাগিয়ে এগিয়ে আসতে হবে। সভায় আগামী ছ মাসের মধ্যে দেশের মাদার ট্রি চিহ্নিত করে সেগুলো সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা, রোপণ করা চারা বেঁচে আছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বনায়ন বাড়ানোর উপায় বের করার নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, মানুষের প্রকৃতির সান্নিধ্য পাওয়ার মতো জায়গা বাড়াতে হবে, পাশাপাশি ছাদ বাগান, স্কুল বাগান সহ বিভিন্ন ভবনের আশপাশে খোলা জায়গায় বাগান তৈরিতে মানুষকে উৎসাহিত করতে হবে। ঢাকার বায়ু দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, অনেক বছর ধরে ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় স্থানে উঠে আসছে, এটি দেশের জন্য লজ্জার। এই পরিস্থিতি পরিবর্তনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। প্রধানমন্ত্রী 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ঠিকভাবে কাজ করতে পারলে এর সুফল দেশের মানুষ পাবে। সভায় অন্যান্যের মধ্যে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। আজ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক এসব কথা জানান। তিনি জানান, জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়মিত পরিচর্যা ও যথাযথ পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। মাঠ ও বাগান পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বিদ্যমান গাছপালার সঠিক পরিচর্যা এবং সবুজায়ন কার্যক্রম জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তারেক রহমান। এছাড়া সংসদ প্লাজা ও এর আশপাশের এলাকায় যেসব স্থানে সংস্কার দরকার সেগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব আরও জানান, জাতীয় সংসদ ভবনের স্বতন্ত্র স্থাপত্য শৈলী ও নান্দনিক পরিবেশ বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে একথা বলেন।
1: মাঠে কৃষি কাজ করে যে আয় করে সেটা তার জীবনযাপনের জন্য যথেষ্ট নয়, অর্থাৎ কৃষি কিন্তু এখন আর প্রফিটেবল না, প্রফিটেবল না বলেই ওই পেশা ছেড়ে চলে যাচ্ছে সবাই। এই জায়গাটা আপনাদেরকে অ্যাড্রেস করতে হবে। এই ক্ষেত্রে সরকারকে এগিয়ে এসে কিছুটা ইনসেন্টিভ দেওয়া এবং কৃষিতে আপনার অবশ্যই আমাদেরকে সরকারের তরফ থেকে কৃষকদেরকে তাকে সাহায্য করতে হবে।
0: রাষ্ট্রপতি কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ, প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকদের প্রণোদনা বৃদ্ধি এবং কৃষি গবেষকদের সুযোগ সুবিধা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। কৃষি জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, অতিরিক্ত সার মাটির ক্ষতি ও ফসলের গুণগত মান নষ্ট করছে। এক্ষেত্রে কৃষকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে দেশে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রথম দিনে দেবীর বোধনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। বাঙালি পঞ্জিকা অনুসারে শনি ও রবিবার এই দুদিন মহাসপ্তমীর বিহিত পূজা অনুষ্ঠিত হবে। বুধবার বিজয় দশমীর মাধ্যমে এই দুর্গা উৎসব শেষ হবে। হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবছর সরকার নির্বাহী আদেশে দুর্গাপূজা উপলক্ষে 3 দিন ছুটি ঘোষণা করেছে। শুক্র শনিবার যুক্ত হয়ে বর্ধিত ছুটির ফলে 20 থেকে 24 অক্টোবর পর্যন্ত মোট 5 দিনের ছুটি পাওয়া যাবে। দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও মণ্ডপগুলো নান্দনিক রূপে সাজাতে ব্যস্ত আয়োজকরা। প্রতিমা শিল্পীরা প্রতিমার গায়ে পুড়িয়ে দিচ্ছেন শেষ মুহূর্তের তুলির আঁচড়। গত বছরের তুলনায় এবার পূজা মণ্ডপের সংখ্যা প্রায় 1500 বৃদ্ধি পেয়ে 33,851টিতে দাঁড়িয়েছে। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এদিকে আজ রাজধানীতে বাংলাদেশ আনসার ও ওয়েডিপি সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং এ বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারা দেশে পূজা মণ্ডপের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে 2,12,000 আনসার ও ওয়েডিপি সদস্য। তিনি বলেন, পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ ও বড়

0: গ্রুপগুলো চিহ্নিত করে সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। এছাড়া মাঠ পর্যায়ের দায়িত্ব পালনকারী সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি বলেছেন, শারদীয় দুর্গাপূজায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে। তিনি আজ রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। মহাপরিচালক বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ, ঝুঁকি মূল্যায়ন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজা মণ্ডপগুলো নিরাপত্তা তদারকি ও দ্রুত সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরে একটি সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পাশাপাশি শারদীয় সুরক্ষা অ্যাপ এর মাধ্যমে যে কোনো সমস্যা বা জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্টরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দুর্গাপূজার আগমনী বার্তায় উৎসবের রঙে সেজেছে পুরান ঢাকার শাঁখারি বাজার। প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে শাঁখা পলা শাড়ি আর পূজার নানা উপকরণ কিনতে ভিড় করছেন ক্রেতারা। পছন্দের সামগ্রী বেছে নেওয়ার পাশাপাশি বাজেটের হিসাবও মিলিয়ে নিচ্ছেন অনেকে। ঐতিহ্যবাহী এই বাজারে পূজার কেনাকাটা নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এই উপলক্ষে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই উৎসবের কেনাকাটায় পুরান ঢাকার শাঁখারি বাজারে রয়েছে ঐতিহ্যবাহী পরিচিতি। পূজার প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে প্রতিমার সাজসজ্জা সবই মিলছে এখানকার দোকানগুলোতে। কেউ কিনছেন শাখা পলা, কেউ খুঁজছেন পছন্দের অলংকার। আবার প্রতিমার জন্য শাড়ি, মুকুট, পুতির মালা আর নানা সাজসজ্জার উপকরণ কিনতে আসছেন ক্রেতারা।
2: এটা একটা আমাদের ঐতিহ্য, মানে আমরা যতই বৃষ্টি থাক রোধ হোক আমরা শপিং করবই, এটা আমাদের একটা মজা। এখনো মেয়ের জন্য বাকি আছে, ছেলের জন্য বাকি আছে, এখন পূজার শাখা কিনতে আসলাম। শুধু
3: পূজার জন্য অনেক কিছু কিনছি আর কিনতে আসছি।
1: শাড়ি ও অলংকারের ক্ষেত্রেও রয়েছে পছন্দ অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ।
4: সবার শাখা থাকলেও আমাদের হিন্দু মা বোনেরা একজোড়া নতুন শাখা পরবে এই দুর্গা পুজোটার মধ্যেই। সবার শাখা পরে বিক্রিটা বেশি হয়,
5: বেশিরভাগই আপনার ইয়ার রিংটা বেশি চলে আর ফিঙ্গার রিংটা এগুলো একটু বেশি। আর এদিকে আমার ব্যস্ততা গুলো খুব ভালো চলে।
1: শুধু কেনা বেচা নয়, শাঁখারি বাজারের প্রতিটি দোকানে সাজানো পসরা আর ক্রেতাদের আনাগোনা জানান দিচ্ছে উৎসবের আগমনী বার্তা। প্রজন্মের পর প্রজন্ম ধরে পুজোর সামগ্রী কেনা বেচার সঙ্গে জড়িয়ে থাকা এই বাজার হয়ে উঠেছে ঐতিহ্য ও উৎসবের এক পরিচিত ঠিকানা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আলম বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী মাসে জাতীয় গ্রিডে যুক্ত হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
6: আমরা সো ফার সো গুড, আমাদের দুটো রিয়েক্টর আছে, আপনারা জানেন বড়শো রিয়েক্টর আছে। একটাকে ইনশাল্লাহ আমরা বাই এন্ড নভেম্বর মধ্যে অ্যারাউন্ড 300 মেগাওয়াট ইলেকট্রিসিটি দেওয়ার চেষ্টা করবো আমরা আমাদের ন্যাশনাল গ্রিডে। তারপরে এক নম্বর রিয়েক্টর শেষ করে আমরা তো আগামী বছরে জুনের দিকে রিয়েক্টর নম্বর 2 যেটা ওইটাকে আমরা ফুয়েলিং দেওয়ার চেষ্টা করব।
0: ফকির মাহবুবানা বলেন, ডাক বিভাগকে আধুনিক, জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, ডাক সেবার প্রতি মানুষের আস্থা বাড়ছে এবং পার্সেল সেবায় ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। চিকিৎসা সেবার পরিধি বাড়ানো এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে 60টি ডায়ালিসিস মেশিন স্থাপনের পরিকল্পনার পাশাপাশি চিকিৎসকদের বদলি পদায়ন চালু হয়েছে অটোমেশন পদ্ধতি। এতে একদিকে বাড়বে বিশেষায়িত চিকিৎসা সেবার সুযোগ, অন্যদিকে গুরুত্ব পাবে চিকিৎসকদের মেধা, যোগ্যতা ও পছন্দ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা পেতে ভোগান্তি কমানো এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী 6 মাসের মধ্যে বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে স্থাপন করা হবে 60টি ডায়ালাইসিস মেশিন। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে হেলথ সেন্টার এবং ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এইসব উদ্যোগ বাস্তবায়নে ধাপে ধাপে পাইলট প্রকল্প চালুর কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
7: আগামী ছয় মাসের ভিতরে আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে যেসব ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলির হেডকোয়ার্টার 60টা ডায়ালিসিস মেশিন বসতেছে। দিল্লি যদি 2টা করে ডায়ালিসিস করে 120টা রোগী আমার ওখানে আটকে যাবে এবং দে উইল গেট দা সার্ভিসেস বাই 300-400 টাকা ওয়ান্টি। ওখানে তাদের ডায়ালিসিস কস্টটা কমে যাবে।
1: স্বাস্থ্যখাতকে শক্তিশালী করতে হেলথ ইন্স্যুরেন্স ব্যবস্থা কার্যকর করা দরকার জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিটি ইউনিয়নে একটি হেলথ সেন্টার ও 3টি করে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপন করা হবে। শুধু চিকিৎসা সেবার পরিধি বাড়ানো নয়, স্বাস্থ্য খাতের প্রশাসনিক ব্যবস্থাপনাতেও স্বচ্ছতা আনতে শুরু হয়েছে নতুন উদ্যোগ। চিকিৎসকদের বদলি ও পদায়নে পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে অটোমেশন পদ্ধতি। প্রথম ধাপে নিজেদের পছন্দ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন পাচ্ছেন 87 জন চিকিৎসক। কার্যকারিতা পর্যালোচনা করে ভবিষ্যতে পুরো মন্ত্রণালয়কে অটোমেশনের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।
7: আমরা উপজেলা লেভেলে 87 জন সম্মানিত ডাক্তারকে অটোমেশন পদ্ধতিতে আমরা ট্রান্সফার করতে যাচ্ছি, যেখানে কোনো বায়াসনেস নাই, কোনো পলিটিক্যাল গন্ধ অতীতের সরকারের মতো নাই, কোনো মুখ দেখা দেখি নেই। অন দা বেসিস অফ দেয়ার অ্যাপ্লিকেশন এন্ড মেরিট ইনশাল্লাহ আমরা 87 জনের অটোমেশনের মাধ্যমে বদলি শুরু করতেছি। এটার ফলাফল দেখব এবং ভবিষ্যতের জন্য আমরা আরো প্রস্তুতি নিব যাতে পূর্ণ মন্ত্রণালয়কে আমরা অটোমেশন পদ্ধতি আনতে পারি।
1: বিশেষজ্ঞদের মতে উদ্যোগগুলো কার্যকর হলে বিশেষায়িত চিকিৎসা সেবা পাওয়া সহজ হওয়ার পাশাপাশি স্বাস্থ্য খাতে যোগ্যতা ভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার পথ সুগম হতে পারে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
8: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া তাসনিম। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার জন্য বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে IMF এর উপ ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে IMF সন্তুষ্ট। উল্লেখ্য, IMF ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা 12 অক্টোবর ব্যাংককে শুরু হয়েছে, চলবে আগামী 18 অক্টোবর পর্যন্ত। এতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতি নির্ধারক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, 5 বারের সাবেক সংসদ সদস্য, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল হাইয়ের নামাজে জানাজা আজ বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জানাজায় অংশ নেন। জানাজা শেষে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমান মোহাম্মদ আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এরপর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। উল্লেখ্য, মোহাম্মদ আব্দুল হাই গত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে আরো 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা 331 দাঁড়িয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 1943 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদে শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন 23-এর উপনির্বাচন আগামী 12ই নভেম্বর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য আগামীকাল মনোনয়ন ফর্ম বিতরণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মনোনয়ন প্রত্যাশীদের আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করতে বলা হয়েছে। 45তম বিসিএস এ চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে 1702 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে আজ একটি স্কুলের ছাদ ধসে অন্তত 33 জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক নিহত হয়েছে, এছাড়া 20 জনেরও বেশি আহত হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হতাহতদের বেশিরভাগই 13 বছরের কম বয়সী শিশু। পুলিশ জানায় স্কুলটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে এবং ভবনটির নির্মাণ কাঠামো নিয়ে তদন্ত চলছে। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়ন ও উপসাগরীয় দেশগুলো আগামী সপ্তাহে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিতব্য যৌথ শীর্ষ সম্মেলন স্থগিত করেছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ সৌদি আরবে হুতিদের অব্যাহত হামলার কারণে সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে, তবে ইউরোপীয় ইউনিয়ন এই বিলম্বের কোন নির্দিষ্ট কারণ জানায়নি। প্রতিবেদনে বলা হয় যথাসময়ে একটি নতুন তারিখ ঘোষণা করা হবে। ইয়েমেনের হুতি গোষ্ঠী আজ সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে কোন হামলা চালানোর কথা অস্বীকার করেছে। সৌদি সমর্থিত জোট বাহিনী মদিনার দিকে নিক্ষেপ করা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের দাবি করার কিছুক্ষণের মধ্যে এ প্রতিক্রিয়া জানানো হয়। হুতির সামরিক মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, মদিনায় হামলার বিষয়ে সৌদিদের দাবি নির্লজ্জ ও ডাহা মিথ্যা কথা। খেলার খবর ক্রিকেট। আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 টি-20 ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বাংলাদেশ সময়ে বেলা 11টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, লীগ পর্বে 6টি ম্যাচের মধ্যে বাংলাদেশ নারী দল 3টিতে এবং শ্রীলঙ্কা 5টিতে জয়লাভ করে সিরিজের ফাইনালে উন্নীত হয়। ত্রিদেশীয় সিরিজের অপর দলটি ছিল স্বাগতিক পাকিস্তান। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে বললেন রাষ্ট্রপতি। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব নির্বিঘ্ন রাখতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী।

0: হচ্ছে চীনের জনগণের মধ্যে ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত রেডিও টুডের ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না।
1: 89.6 FM এ শুনুন প্রতিদিন রাত 10:30 থেকে 11:00 পর্যন্ত।
0: সহযোগিতায় আপন নিবাস।
2: শুরু হচ্ছে আপন নিবাসের সহযোগিতায় রেডিও টুডের নতুন অনুষ্ঠান হ্যালো চায়না। অনুষ্ঠানটি শুনুন, আপনাদের মতামত জানান 8960 এই নাম্বারে।
1: আপনাদের স্বাগত জানাচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়নায়। সাজানো হয়েছে বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে। আসুন শুরু করা যাক আজকের হ্যালো চায়না। প্রথমেই শুনে নিই বিশেষ একটি অনুষ্ঠান।
3: শিল্প ও সাহিত্য অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মাহমুদ হাশিম। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে যথারীতি থাকছে চীনের শিল্প ও সাহিত্য অঙ্গনের কিছু সাম্প্রতিক ও চলমান আয়োজনের খবর। জানাচ্ছেন তামান্না জেনিফার।
4: তাইওয়ান প্রণালীর দুই পারের মানুষের মধ্যে পুনর্মিলন উদযাপন এবং যৌথ সাংস্কৃতিক স্মৃতি ও গভীর আবেগঘন বন্ধন জাগিয়ে তোলার লক্ষ্যে সম্প্রতি বেইজিংয়ে আয়োজিত এক কনসার্টে মূল ভূখণ্ড ও তাইওয়ান অঞ্চলের শিল্পীরা অংশ নেন। চায়না মিডিয়া গ্রুপ CMG-র আয়োজনে ঐতিহ্যবাহী মিড অটম ফেস্টিভ্যাল বা মধ্য শরৎ উৎসব উপলক্ষে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়, যেখানে প্রণালীর উভয় প্রান্ত থেকে 400-রও বেশি শিল্পী ও অংশগ্রহণকারী একত্রিত হন। পরিবেশনাগুলোতে ঐতিহ্যবাহী শিল্পকলা এবং সমসাময়িক সৃজনশীলতার এক অপূর্ব সংমিশ্রণ ফুটে ওঠে। শুধুমাত্র প্রথাগত মঞ্চ পরিবেশনার গণ্ডি পেরিয়ে এই অনুষ্ঠানটি একটি আন্তরিক সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যম হয়ে ওঠে, যা প্রণালীর দুই পারের মানুষের মধ্যে গভীর বন্ধন ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে। উদ্বেগ বা মানসিক চাপ কমাতে অনেক সময় একটি সাধারণ খেলাই যথেষ্ট হতে পারে, যেমন মার্শমেলো ছোঁড়ার খেলা। বেইজিং এর মুড প্ল্যানেট জার্নি অফ সেলস অ্যাওয়ারনেস প্রদর্শনীতে দর্শকরা ঠিক এমনই একটি খেলা খেলে নিজেদের মন ভালো করে নিতে পারেন। তারা একটি যান্ত্রিক হাতের তালুতে মার্শমেলো রাখেন এবং ট্রিগার টানেন, এরপর দেখেন কিভাবে সেই মিষ্টিটি ছিটকে টেবিলের উপর গিয়ে পড়ে। বিষয়টি হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এই সাধারণত্ব বা তুচ্ছতার অনুভূতি দর্শকদের মুখে হাসি ফোটায়। বেইজিং টাইমস আর্ট মিউজিয়ামে 15 নভেম্বর পর্যন্ত চলমান এই প্রদর্শনীতে শিল্পী, ডিজাইনার এবং বিজ্ঞানীরা একত্রিত হয়েছেন। তারা এমন সব শিল্পকর্ম ও প্রকল্প নিয়ে কাজ করেছেন যেখানে শৈল্পিক ও প্রযুক্তিগত পদ্ধতির সংমিশ্রণ ঘটানো হয়েছে, যাতে এগুলোর নিরাময় ক্ষমতা বা মানসিক প্রশান্তি দেওয়ার বিষয়টি অন্বেষণ করা যায়। প্রদর্শনীর সহ কিউরেটর ফেই জুন এবং মাও শিউ জানান, এই বৈচিত্র্যময় ও বহু ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতার লক্ষ্য হল মানুষকে তাদের আবেগগুলো আরো ভালোভাবে চিনতে ও মেনে নিতে সাহায্য করা এবং শেষ পর্যন্ত নেতিবাচক অনুভূতিগুলো ছেড়ে ফেলতে সহায়তা করা।
3: কলমের জাদুতে যিনি একই সাথে রূপকথা, পরাবাস্তবতা আর গভীর সাহিত্য বোধকে একসুতোয় গেঁথেছেন,

0: নীল আকাশে। ২০১৪ সালে ইঞ্জিনিয়ারিং এর চাকরিকে বিদায় জানিয়ে তিনি যোগ দেন একটি বোটানিক্যাল গার্ডেনে। শান্ত ও স্নিগ্ধ এই পরিবেশেই সূচনা হয় তার জাদুকরি সাহিত্য যাত্রার। ২০১৯ সালে তার লেখা ছোট গল্প দ্য মিউজিশিয়ান এবং ২০২০ সালে প্রথম গল্প সংকলন দ্য সাবমেরিন অ্যাট নাইট প্রকাশের পরপরই সাহিত্য বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। বইটি জিতে নেয় এশিয়া উইকলি বছরের সেরা ১০ উপন্যাসের খেতাব এবং সম্মানজনক ব্ল্যাঙ্ক পেইন আইডিয়াল নেশন লিটারেচার প্রাইজের শীর্ষ পুরস্কার। বিখ্যাত চাইনিজ লেখক ইউ হুয়া বলেন, ছেন ছুন ছেং এর কল্পনা যেমন সমৃদ্ধ, বাস্তবতার চিত্রায়নও ঠিক ততটাই শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। একজন তরুণ লেখক হিসেবে তার সম্ভাবনা আকাশের মতো অসীম। ছেন ছুন ছেং এর লেখার মূল শক্তি হল তার অসীম কল্পনা শক্তি এবং ক্লাসিক্যাল চীনা ঐতিহ্যের সাথে আধুনিক পরাবাস্তবতার নিখুঁত মেলবন্ধন। পরবর্তী বছরগুলোতে স্নো মাউন্টেন, গ্রেট মাস্টার, অটাম ওয়াটার এবং দ্য হাম অব দ্য সাউদার্ন ডাইনাস্টির মতো কালজয়ী সৃষ্টি দিয়ে একাধিক জাতীয় আন্তর্জাতিক সম্মাননা নিজের ঝুলিতে পুরেছেন তিনি। অবাস্তব ও প্রাকৃতিককে অতি সাধারণ ও জীবন্ত করে ফুটিয়ে তোলার এই দুর্লভ সমীকরণ ছেন ছুন ছেংকে এনে দিয়েছে বর্তমান চীনা সাহিত্যের অন্যতম দ্যুতিময় নক্ষত্রের স্বীকৃতি।
1: আপনারা শুনছেন চীনের শিল্প ও সাহিত্য অনুষ্ঠান। পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের বিশ্বখ্যাত পোর্সেলেন বা চীনামাটির শিল্পকেন্দ্র চিংতেচেন তার ঐতিহাসিক এলাকাগুলোকে নতুন করে সাজিয়ে তুলছে। সংস্কারকৃত কর্মশালা, কম ভাড়া এবং নতুন উদ্যোগের জন্য সহায়তার মাধ্যমে তরুণ কারুশিল্পীদের আকৃষ্ট করে এই প্রাচীন শিল্পে নতুন প্রাণ সঞ্চার করা হচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে হাজার বছরেরও বেশি সময় ধরে এই শহরে মাটির কাজ ও চুল্লিতে তা পুড়িয়ে পণ্য তৈরির প্রক্রিয়া চলে আসছে। চলতি বছরের জুলাই মাসে এই ঐতিহ্যের আনুষ্ঠানিক স্বীকৃতি মেলে যখন চিংতেচেনের হস্তশিল্প ভিত্তিক পোর্সেলেন শিল্প এলাকাগুলো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়। এর ফলে সিরামিক শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে শহরটির অবস্থান আরও সুদৃঢ় হয়। ২০১৬ সালে চিংতেচেন তার শহর পুনরুজ্জীবন কার্যক্রম শুরু করে। তাওইয়াংলি এলাকায় হাজারেরও বেশি আবাসিক ভবন সংস্কার করা হয়, যার অধিকাংশই ছিল মিং ও ছিং রাজবংশের আমলের। এর লক্ষ্য ছিল এলাকাটিকে কেবল একটি জাদুঘরে পরিণত করা নয়, বরং যারা এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন তাদের জন্য এটিকে একটি জীবন্ত ও কর্মচঞ্চল এলাকায় রূপান্তর করা। গত বছর তাওইয়াংলি কারিগর ও লোকশিল্প কর্মসূচি চালু করে, যার মাধ্যমে সাংস্কৃতিক পর্যটনকে উৎসাহিত করার পাশাপাশি কারুশিল্পীদের আমন্ত্রণ জানানো হয়। কারুশিল্পীরা বিনামূল্যে প্রচার ও ভাড়া কমানোর মতো সহায়তা পান, ফলে তারা কেবল টিকে থাকার লড়াইয়ের পরিবর্তে কর্মশালা চালু করায় এবং সৃজনশীল কাজে মনোযোগ দেওয়ার সুযোগ পান। এখন পর্যন্ত এই কর্মসূচির আওতায় ২৬ জন কারিগরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা পোর্সেলেন সংস্কার, রং করা এবং অন্যান্য ঐতিহ্যবাহী শিল্পকর্মে বিশেষজ্ঞ। কর্মসূচিটি তাদের নিজস্ব ব্র্যান্ড পরিচিতি গড়ে তুলতে এবং নিজেদের দক্ষতা প্রদর্শনের জন্য বিনামূল্যে স্থান পেতে সহায়তা করেছে। চিংতেচেনে ৬ বছর ধরে বসবাসরত পোর্সেলেন সংস্কার বিশেষজ্ঞ তাই চিং ওর কাছে এই পরিবর্তনটি অত্যন্ত স্পষ্ট ও দৃশ্যমান।
2: গত ৬ মাসে এখানে মানুষের সমাগম ক্রমশ বাড়ছে, তাদের অনেকেই হস্তশিল্পের প্রতি আগ্রহী। সাংহাই, বেজিং এবং হাংচু থেকেও দর্শনার্থীরা এখানে এসেছেন।
1: প্রথাগত উদ্ভিদ ভিত্তিক রঞ্জক বা ডাইং পদ্ধতির কারিগর তাং হাইনির জন্য এই কর্মসূচিটি কেবল ক্রেতা পাওয়ার সুযোগই তৈরি করেনি, বরং নিজের কাজ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিও বদলে দিয়েছে।
0: এটি আমাকে ধীরে ধীরে একটি ব্র্যান্ড কেন্দ্রিক মানসিকতা গড়ে তুলতে সাহায্য করেছে। আগে আমরা কেবল পণ্য বিক্রি করতে আগ্রহী ছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে ক্রেতাদের অনুরোধ বা বাজারের চাহিদার কথা মাথায় রেখে আমরা আমাদের পণ্যগুলোকে একটি নির্দিষ্ট সিরিজ বা ক্রমিক রূপ দিতে শুরু করেছি।
1: যারা নিজেদের হস্তশিল্পকে ব্যবসায়ের রূপ দিতে চান তাদের জন্য থাওশিচুয়ান এলাকাটি এক ভিন্ন পথের সন্ধান দেয়। এটি একটি ইনকিউবেশন প্ল্যাটফর্ম বা নতুন উদ্যোগ

0: বিকাশের কেন্দ্র হিসেবে কাজ করে, যেখানে তরুণ নির্মাতারা বাজারে নিজেদের কাজের গ্রহণযোগ্যতা যাচাই করতে পারেন, ব্র্যান্ড গড়ে তুলতে পারেন এবং এই শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারেন। প্রতি সপ্তাহান্তে এখানে প্রায় 460 স্টল নিয়ে একটি নৈশ বাজার বসে। এছাড়া নতুন ব্যবসা শুরুর জন্য ঋণ প্রদানের লক্ষ্যে এই এলাকাটি স্থানীয় ব্যাংকগুলোর সাথেও যৌথভাবে কাজ করে। থাওয়াংলির ঐতিহ্যবাহী কর্মশালা থেকে শুরু করে থাওসিচুয়ানের ইনকিউবেশন প্ল্যাটফর্ম চিংতেচেন এমন এক পরিবেশ গড়ে তুলেছে যেখানে ঐতিহ্য ও তরুণ কারুশিল্পীরা পাশাপাশি বিকশিত হতে পারে। আর সবচেয়ে বড় কথা, এখানে দীর্ঘদিনের পুরনো ও ঐতিহ্যমণ্ডিত শিল্পকর্মের জন্য একটি ভবিষ্যৎ নিশ্চিত হয়েছে। বন্ধুরা, এরই সঙ্গে শেষ হচ্ছে চীনের শিল্প ও সাহিত্য অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা, গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি, মাহমুদ হাশিম। আগামী সপ্তাহে একই দিন ও একই সময়ে চীনের শিল্প সাহিত্য অঙ্গনের আরও কিছু আকর্ষণীয় গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভালো থাকুন সবাই, শুভ বিদায় চাই চীন।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান।
2: প্রিয় শ্রোতা, সুদূর বেজিং থেকে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চায়না মিডিয়া গ্রুপ বা CMG বাংলা বিভাগের আজকের সংবাদ পর্যালোচনা। পরিবেশন করছি আমি, লিলি। গত 7 দশকে চীন আমদানি ও রপ্তানি মেলা বা ক্যান্ডং ফেয়ার দেশি বিদেশি বাণিজ্যের প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চীনের জন্য উচ্চ পর্যায়ের উন্মুক্তকরণ, সম্প্রসারণ ও একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ার একটি কার্যকর মঞ্চে পরিণত হয়েছে এই আয়োজন। গত 14 অক্টোবর প্রেসিডেন্ট শি জিনপিং 140তম ক্যান্ডং ফেয়ারে একটি অভিনন্দন বার্তা পাঠান। বার্তায় তিনি ক্যান্ডং ফেয়ারের ঐতিহাসিক অর্জনকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দেন এবং উচ্চ পর্যায়ের উন্মুক্তকরণ সম্প্রসারণে চীনের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক ইয়াং থাও বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং এর অভিনন্দন বার্তাটি ক্যান্ডং ফেয়ারের প্রতি আন্তরিকতায় পরিপূর্ণ। এটি মেলার গুরুত্বপূর্ণ ভূমিকাকে পুনঃস্বীকৃতিতেই এবং বিশ্বে উন্নয়ন ও সমৃদ্ধিতে নতুন গতি সংযোগ করার ক্ষেত্রে একটি প্রধান শক্তি হিসেবে চীনের দায়িত্বকে তুলে ধরে। তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ে প্রেসিডেন্ট শির অভিনন্দন পত্রের মর্ম পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা ও বাস্তবায়ন করবে। সেই সঙ্গে কুয়াংডং প্রদেশের সঙ্গে সহযোগিতায় ক্যান্ডং ফেয়ারের সফল আয়োজন অব্যাহত রাখবে এবং বৈদেশিক বাণিজ্যের উদ্ভাবনী ও ভারসাম্যপূর্ণ উন্নয়নকে উৎসাহিত করবে। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ একীকরণকে এগিয়ে নেওয়ার পাশাপাশি পারস্পরিক লাভজনক আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করবে এবং একটি শক্তিশালী বাণিজ্য রাষ্ট্রীয় গঠনের কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে মানব জাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে নতুন অবদান রাখবে মন্ত্রণালয়। এই বছর স্প্যানিশ ডিপার্টমেন্ট স্তর এল কর্ট ইংলেস টানা 30তম বারের মতো ক্যান্ডং ফেয়ারে অংশগ্রহণ করছে। এলকট ইংলেস চাইনার ব্যবস্থাপনা পরিচালক ফেরেল বলে, ক্যান্ডং ফেয়ার বৈদেশিক সোর্সিং নেটওয়ার্কের জন্য একটি মূল কেন্দ্র তৈরি করেছে, যা আমাদের জন্য আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং পণ্যের উদ্ভাবনকে উৎসাহিত করার নতুন সুযোগ সৃষ্টি করেছে। তিনি আরও বলে, প্রেসিডেন্ট শির অভিনন্দন পত্র চীনে ব্যবসা প্রসারের ব্যাপারে তাদের আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করেছে এবং তারা ক্যান্ডং ফেয়ারে চীনা সংস্থাগুলোর সঙ্গে আরও পারস্পরিক লাভজনক সহযোগিতায় পৌঁছানোর জন্য উন্মুখ। ক্যান্ডং ফেয়ার বৈদেশিক বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর বৃদ্ধি ও সম্প্রসারণের জন্য একটি ইনকিউবেটর এবং বৈদেশিক বাণিজ্য পণ্যের উদ্ভাবন ও পুনরাবৃত্তির জন্য একটি প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে কাজ করে। গত 7 দশকে বহুদেশীয় ব্র্যান্ড ক্যান্ডং ফেয়ারের মাধ্যমে বিদেশে অর্ডার পেয়েছে এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে। হাই আরএস প্রদর্শনী পণ্য দুটি রেফ্রিজারেটর থেকে বেড়ে 100 বেশি উদ্ভাবনী পণ্য হয়েছে। ক্যান্ডং ফেয়ারকে কাজে লাগিয়ে একটি বৃহত্তর বৈদেশিক বাজারে পৌঁছেছে তারা। হায়ার গ্রুপের চেয়ারম্যান ও CEO চৌ ইংজিয়ে বলেন, ক্যান্ডং ফেয়ার শুধু বিশ্বের কাছে চীনকে দেখার একটি জানালা নয়, বরং চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন এবং বৈশ্বিক বাজারে একীভূত হওয়ার একটি সেতুও বটে। তিনি আরও বলেন, কোম্পানিটি প্রেসিডেন্ট শির অভিনন্দন পত্রের চেতনাকে অনুসরণ করে আরও উন্নত পণ্য এবং আরও সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে বিশ্বের কাছে পৌঁছাবে এবং স্বাধীন ব্র্যান্ড উদ্ভাবনের পথ অবিচল থাকবে। বর্তমানে ঘন ঘন ভূ রাজনৈতিক সংঘাত এবং একপাক্ষিকতা ও সংরক্ষণবাদের উত্থান আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রে নতুন অসুবিধা ও চ্যালেঞ্জ তৈরি করেছে। অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট শি উল্লেখ করেছেন যে চীন বিশ্বের সকল দেশের সঙ্গে হাতে হাত ধরে যৌথভাবে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা রক্ষা করতে ইচ্ছুক। সুব্রিয়া শ্রোতা, শুনছিলেন আজকের সংবাদ পর্যালোচনা। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।
3: শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না। এবার শুনবেন চীনের আজকের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা প্রবাহ।
4: সাময়িক ঘটনা প্রবাহ পরিবেশনায় সঙ্গে আছি আমি তুহিনা
5: এবং আমি ফয়সাল আব্দুল্লাহ।
4: চৌশি ম্যাগাজিনের ২০তম সংখ্যায় চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি জিনপিং এর আরও উচ্চ মানদণ্ড ও কার্যকর পদক্ষেপে সার্বিক ও কঠোর দলীয় শাসন এগিয়ে নেওয়া শীর্ষক নিবন্ধ প্রকাশিত হবে। শুক্রবার এ সংখ্যাটি প্রকাশ পাবে। নিবন্ধে বলা হয়েছে, পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনাকাল হল সমাজতান্ত্রিক আধুনিকায়ন মৌলিকভাবে বাস্তবায়নের ভিত্তি সুদৃঢ় করা এবং সার্বিকভাবে অগ্রগতি ত্বরান্বিত করার গুরুত্বপূর্ণ সময়কাল। চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে প্রণীত পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে হলে পার্টির সার্বিক নেতৃত্ব বজায় রাখা ও শক্তিশালী করা এবং ধারাবাহিকভাবে কঠোর দলীয় শাসন এগিয়ে নেওয়া অপরিহার্য।
5: ক্যান্টন ফেয়ারের ৭০ বছর শীর্ষক সিম্পোজিয়ামে অংশ নিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং। বুধবার সকালে কুয়াংচৌতে এ সিম্পোজিয়াম আয়োজিত হয়। বিদেশি ক্রেতা ও প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বক্তব্য শোনার পর লি চিয়াং বলেন, গত ৭০ বছরে চীনের উন্মুক্ততা ও উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে ক্যান্টন ফেয়ারও ক্রমাগত সম্প্রসারিত ও শক্তিশালী হয়েছে। এটি শুধু চীনের বৈদেশিক উন্মুক্ততার একটি উজ্জ্বল প্রতীকী নয়, বরং বিশ্বের কাছে চীনকে জানার ও পর্যবেক্ষণের একটি গুরুত্বপূর্ণ জানালা। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ এই সময়ে ক্যান্টন ফেয়ারে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও বৈচিত্র্যময় হয়েছে। সাধারণ বাণিজ্যিক অংশীদারত্ব ছাড়িয়ে তারা এখন বহুমুখী সহযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে।
4: কুয়াংচৌ শহরের বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ১৪০তম ক্যান্টন মেলা ৩টি পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রায় ১৫,৫০,০০০ বর্গমিটার এলাকা জুড়ে আয়োজিত এ মেলা চলবে ৪ নভেম্বর পর্যন্ত। এবারের ক্যান্টন ফেয়ারে নতুন পরিবেশ বান্ধব ও বুদ্ধিমান এ তিন উন্নয়ন প্রবলতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ব্যবসায়ীরা মেলায় অংশ নিয়ে বাণিজ্যিক আলোচনা ও সহযোগিতার সুযোগ খুঁজছেন। বৈদেশিক বাণিজ্যের নতুন প্রবলতার সঙ্গে তাল মিলিয়ে এবারের মেলায় অংশ নিচ্ছে ৩২,০০০ প্রতিষ্ঠান। এর মধ্যে ১১,০০০এরও বেশি প্রতিষ্ঠান বিশেষায়িত উন্নত ও উদ্ভাবনী পণ্য উৎপাদনে দক্ষ, পাশাপাশি রয়েছে নিজ নিজ পণ্য শ্রেণীতে শীর্ষস্থান অর্জনকারী প্রতিষ্ঠান।
5: চীন উত্তর কোরিয়ার সংযোগ স্থাপনে চালু হল নতুন ইয়ালু নদী সেতু। বৃহস্পতিবার এ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং। প্রধানমন্ত্রী বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিম জং উনের যৌথ আগ্রহ ও প্রচেষ্টায় এগিয়ে নেওয়া একটি গুরুত্বপূর্ণ আন্তঃসীমান্ত অবকাঠামো প্রকল্প। দুই পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় সেতুটি সফলভাবে চালু হয়েছে। এটি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে আরও জোরদার করবে, দুই দেশের মানুষের যাতায়াত সহজ করবে এবং জনগণের মধ্যে বন্ধন আরও দৃঢ় করবে। তিনি বলেন, এর মাধ্যমে চীন উত্তর কোরিয়া সম্পর্কের গভীরতা ও বিকাশ অব্যাহত রেখে দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে। অনুষ্ঠানে উত্তর কোরিয়ার মন্ত্রিসভার প্রধানমন্ত্রী পাক থে সং ভিডিওতে ভাষণ দেন।
4: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই 14 অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুতে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বিনির্মাণ ব্যবস্থা সম্মেলনে যোগ দিতে বিশেষ প্রতিনিধি পাঠানোর জন্য প্রেসিডেন্ট শিজিনপিংকে ধন্যবাদ জানান আলিয়েভ। আলিয়েভ বলেন, আজারবাইজানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং জাতীয় স্বার্থ রক্ষায় চীনের দীর্ঘমেয়াদী জোরানো সমর্থনের জন্য তার দেশ কৃতজ্ঞ। তিনি চীনকে বৈশ্বিক দক্ষিণের উত্থানের অন্যতম প্রধান শক্তি হিসেবে অভিহিত করেন। তার মতে, চীনের আধুনিকায়নের মতো আজারবাইজান সহ অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
5: প্রথম শ্রেণীর যুদ্ধাপরাধীদের মন্দিরে স্থান দেওয়া যে অত্যন্ত লজ্জাজনক ছিল সেটা ভালো করেই জানত তৎকালীন জাপান সরকার। জাপানি কর্তৃপক্ষ বারবার বিবেকহীনের মতো এভাবেই কার্যত যুদ্ধাপরাধী মন্দিরের পূজা করে। সম্প্রতি ইয়াসুকুনি মন্দিরের অভ্যন্তরীণ সভার কার্যবিবরণী জনসমক্ষে প্রকাশ করে জাপানি গণমাধ্যম। এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং। মাওনিং আরও বলেন, ইতিহাস পরিবর্তন করা যায় না, সত্য মুছে ফেলা যায় না। জাপানি সামরিক আগ্রাসনের প্রমাণ অকাট্য। জাপানি ক্ষমতাসীনদের উচিত ইতিহাসকে সঠিকভাবে দেখা এবং অনুতপ্ত হওয়া।
4: এদিকে এ বছরও চীন আন্তর্জাতিক আমদানি মেলায় সর্বোন্নত দেশগুলোকে বিনামূল্যে প্রদর্শনী স্থল দেওয়া হবে বলে জানিয়েছেন মাওনিং। সম্প্রতি চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলা, চীন আসিয়ান এক্সপো এবং বৈশ্বিক তীর্থ বাণিজ্য এক্সপোর মতো একাধিক আন্তর্জাতিক প্রদর্শনীয় সফল আয়োজন করেছে চীন। মাওনিং বলেন, সর্বোন্নত দেশগুলোকে বিনামূল্যে প্রদর্শনী স্থল দেওয়ার পাশাপাশি এশিয়া ও আফ্রিকার বন্যের জন্য নির্ধারিত বিশেষ প্রদর্শনী এলাকাকে আরও উন্নত করা হবে। এর ফলে আফ্রিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলো শুল্কমুক্ত সুবিধার সুফল কাজে লাগাতে পারবে।
5: লিবিয়ার রাজনৈতিক অচলাবস্থা যত দ্রুত সম্ভব নিরসনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনের উপস্থায়ী প্রতিনিধি সুনলেই। বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে এ আহ্বান জানান তিনি। চীনকে লিবিয়ার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে সুনলেই বলেন, চীন দেশটিতে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং জনগণের শান্তি ও স্বস্তিতে জীবনযাপন ও জীবিকা নির্বাহ নিশ্চিত করতে দ্রুত অগ্রগতি অর্জনের লক্ষ্যে সব পক্ষের সঙ্গে কাজ চালিয়ে যেতে এবং আরও বেশি প্রচেষ্টা চালাতে প্রস্তুত।
4: এদিকে একই বৈঠকে হাইতিতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ বন্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সুনলে। চীনের এই উপস্থায়ী প্রতিনিধি বলেন, হাইতির পরিস্থিতি এখনও গুরুতর। দেশটির সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলো বিদেশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করেছে, যা হাইতির জনগণ ও যেখানে নিয়োজিত আন্তর্জাতিক বাহিনীর নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
5: 2026 সালের প্রথম তিন প্রান্তিকে বেল্ট এন্ড রোড উদ্যোগের অংশীদার দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্য আগের বছরের একই সময়ের তুলনায় 17.1% বেড়ে 20.37 ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। মার্কিন ডলারের পরিমাণ প্রায় 3.04 ট্রিলিয়ন। এ সময় অংশীদার দেশগুলোর সঙ্গে বাণিজ্য চীনের মোট বৈদেশিক বাণিজ্যের 51% দাঁড়িয়েছে। চীনের শুল্ক প্রশাসনের তথ্য অনুযায়ী এ প্রবৃদ্ধি বিভিন্ন অংশীদার দেশের মধ্যে বিস্তৃত ছিল। শুল্ক প্রশাসনের মুখপাত্র লু তালিয়াং জানান, প্রথম তিন প্রান্তিকে বেল্ট এন্ড রোড উদ্যোগের প্রায় 80% অংশীদার দেশের সঙ্গে চীনের বাণিজ্য বেড়েছে। এসব দেশ চীনের মোট বৈদেশিক বাণিজ্যের 51% এবং এ সময়ের মোট বাণিজ্য প্রবৃদ্ধির 47.1% অবদান রেখেছে।
4: হাইব্রিড ও বৈদ্যুতিক যানবাহনের বাণিজ্য নিয়ে চীন ও ইউরোপীয় ইউনিয়ন বা ইউর মধ্যে হওয়া ঐকমত উভয় পক্ষের শিল্প খাদের প্রদাশা স্থিতিশীল গদে এবং গাড়ি নির্মাণ শিল্প ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সহায়তা করবে। বুধবার এ কথা জানিয়েছে চায়না অ্যাসোসিয়েশন অফ অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স CAAM। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, পারস্পরিক শ্রদ্ধা ও আলোচনার নীতির ভিত্তিতে চীন ইউ বাণিজ্য ও বিনিয়োগ পরামর্শ প্রক্রিয়ার আওতায় নিবিড় দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এ ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে।
5: চীনের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত থুংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পরীক্ষামূলক অঞ্চল থেকে বুধবার সফলভাবে চু চে 2E-Y4 বাহক রকেট উৎক্ষেপণ করা হয়েছে। রকেটটি 10টি কৃত্রিম উপগ্রহকে তাদের পূর্ব নির্ধারিত কক্ষপথে স্থাপন করেছে। এই উৎক্ষেপণ পরীক্ষামূলক অভিযানকে সম্পূর্ণ সফল ঘোষণা করা হয়েছে। চুচে টু এর উন্নত সংস্করণ চুচে টু ই একটি মাঝারি সক্ষমতার তরল জ্বালানি চালিত রকেট। এতে জ্বালানি হিসেবে তরল অক্সিজেন ও মিথেন ব্যবহার করা হয়। রকেটটি পৃথিবীর নিম্ন কক্ষপথে সর্বোচ্চ 6 টন ওজনের মালামাল বহন করতে সক্ষম।
4: চীনের থিয়েনচিনে অনুষ্ঠেয় বিশ্ব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন সম্মেলন 2026-এ অংশ নিচ্ছে বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আলম ইছানুল হক মিলন। এছাড়া বিশ্ব বৃত্তিমূলক কলেজ দক্ষতা প্রতিযোগিতা 2026-এর চূড়ান্ত পূর্বেও অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা রয়েছে। এ উপলক্ষে 3 দিনের সফরে বুধবার চীনে গেছেন শিক্ষামন্ত্রী। এরই সঙ্গে শেষ হল সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে আজকের পরিবেশনা।
5: এতক্ষণ সঙ্গে ছিলাম আমি ফয়সাল আব্দুল্লাহ
4: এবং আমি তুহিনা।

0: আপনারা শুনছেন বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না, সহযোগিতায় আপন নিবাস।
1: বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের একজন তরুণ গায়কের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তার নাম শিখাই, তার কণ্ঠস্বর স্বচ্ছ ও উজ্জ্বল। 2018 সালে তিনি একটি সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ দর্শকদের নজরে আসেন। তার সঙ্গীত মূলত ভাব ঘোরানার, যাতে ভাব প্রবণ, ইলেকট্রনিক, র‍্যাপ সহ নানা ধরন রয়েছে। বন্ধুরা, আজ আমরা একসঙ্গে শিখাইয়ের সঙ্গীত জগতে প্রবেশ করব। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে শুনব শিখাইয়ের একটি সুন্দর গান হরিণ। আশা করি আপনারা এই গান পছন্দ করবেন।

0: আজ এখানেই শেষ করছি বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না। আগামীকাল একই সময়ে শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন।
1: রেডিও টুডে 89.6 তথ্য বিনোদনের অপূর্ব সমন্বয়।

0: 3, 1.2 Mincsai FM.
1: Krishna.

আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM।

আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM। আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM, the first private radio station।

রেডিও টুডে 89.6 তথ্য বিনোদনের অপূর্ব সমন্বয়। 89.6 FM।